আজে দেখি তো 15 বর্ষ বয়স নানি আমাক বনাইলি মসঙ্গ বই শারীরিক রূপ পূর্ণ রূপলে ছোড়ি বৈশাখী কিছু ছোড় তা আমাকে আডমা সুতে কুস মির ভাই আজ বলি আপনার শরীর কইলে একদম ভারী হচ্ছ কইলে একদম হলুকা শরীর ভন্দা গরুঙ্গ পিরো হুদো রয়েছ অগাড়ি বত্তি বলি রয়েছ আপলাই হিড়ন খোঁজি সকিন তেসপছি পিতা মায়েরে আপনার ছায়া ছায়া তো মো ভন্দা পনি রঙহীন ছ ম সেতো উকালো আমালে ভন্নু ভয় বত্তি নিভাইতে নানি তো কালো ছায়া তো ফৈলিয়ে কোঠা ভরি পু ভয় বত্তি নিভাই পছি মেরো সেতো পনি ছুপিও র ম পনি ছায়া জস্তে ভয় আমা ভাই রাম লাইনে সরি সুতেকা সো একই ঠাউমা এউটি তলামা মলাই নিদ্রা লাগে না আমা নিদাউনু ভয়েকো ছয়ন একদিন পছি আমালে ভন্নু ভয় তো কিন নন্দিদায় কি তা নানি মাইলে উল্টে সোধে তপাই নে স্যানা নানিহরুলাই অস্ত চাঁডো নিদ্রা আউছ ক্যা উমের পুকেকালাই হইন নি আমা মেরু উমের পুগিও আমা কেহি বলনু ভয় না আমালে তের উমের পুগিয়া পন্দিয়েকো ভয় ম অজ ধেরে খুশি হুনি থিওলা পক্কা ও ভাইকো উমের পুগিয়েকো ছয়ন ও অগি নাই নিদাই সকেকো ছ 3 বর্ষকো বালকা আমালে মতির কুলটির বন্ন থাল্নুব কথা বনে যাই আপনি হজরা আমাকা কুরা থাছে নানি তলাই সতি পর্ষ বনেকো কি হো মাইলে টাউকো অল্লাই ও দেখিরে থা পাই অধ্যারো পছ আমালে দেখ্নু ভয় না মাইলে টাউকুলে বলেকো মুখাইলে বনে ছয়ন তেসপছি আমা নদী সুসাই যাই সুসন থাল্নু ভয় মেরি হজরমা অর্থাৎ তেরি জিয়ালি সতী জানু পড়ে আপনা পতি মরে মনে জিউদে জিতামা জলনু পড়ে হজুর আমালি জিউদে জিতামা জলনু পড়ে আরে এটা সানো আগোকো ঝিলকুলে কতই শরীর মা এসো ফুলদা তো কষ্ট পীড়া হচ্ছ জিউদে তেতি ঠুলো আগোমা বলি রয়েকো চিতামা চড়দা কষ্ট হলা আমালে ভন্দই জানু ভয় হজুরমা 31 বর্ষ কি হনুন্থ্যো আরে মেরা বা ভক্কর 13 বর্ষকা ফুপু 2 সনা 10 র 8 বর্ষকা স্যানা স্যানা সন্তানকো মায়ালি সতি জানাই মান্নু ভয়ন আরে হজুরমা তর হজুর আমালাই জবরজস্তি সতি জানা বাধ্য বনাছন উহা চিতামা জলদা জলদে আতিয়ের ভাগমা খোঁজদা ঢুঙ্গালে হানির মারে আরে মলাই তো কথা শুনে জস্তু ভয় একদমই কাল্পনিক কথা মনমা আয় মেরো জীবন পনি ভোলি পর্সি 2-3 পুস্তা পছি শুনাউদা তেতি খেরা কালাই কাল্পনিক কথা জস্তই লাগলা ভন্নুভয় যতি সুকই ধনিকা পত্নীলে নি সতী জানাই পর্নে রাজা মহারাজাকা মহারানীহরুলে নি সতী জানাই পর্নে আমাবাট নাই শুনেকি থিয়ে মাইলে রামসীতাকো কথা পণ্ডিতহরুবাট পনি শুনেকি থিয়ে পুরাণ লগাইকো ঠাউমা রামলে সীতাকো অগ্নি পরীক্ষা লিয়েকা থিয়ে ভন্নে কথা বলিরহেকো চিতা জস্তই অগ্নিমাথি বস্তা পনি সীতা জ্বলিনন কিনভনে উনি পবিত্রতা থিন পবিত্র থিন মলাই লাগে কি মেরি আমাকি হজুরআমা পবিত্রতা থিনন চরিত্রহীন থিন হইন হইন ভনে উনলাই আগোলে কিন জ্বলায় অগ্নি দেবতালাই তো সবই কুরা থাহা হনু পর্নে হো সতী পর্থ হট্নু অগি লগ্নি মর্দা সবইলে সতী কই হলান সবই জলি হলান নজলিকা ভয় তো তিনকু পনি কথা লেখিন্থি হলা সীতাকো জস্তে তিনিহরু পনি দেবী হুন্থে হলান সীতা জস্তে কিতি সবই জিউদে জলনি পত্নীহরু কুই পনি পবিত্র থিয়েনন র তি সবই চরিত্রহীন থিয়ের তিতিখের বাল বিধুয়াহরুলে পনি বিধুয়া নাই হুন নপাই সাতই রঙমা রাত ও আগোমা জ্বলনু পরি হলা কিতি সানা নানীহরু পনি চরিত্রহীন থিয়ের অপবিত্র থিয়ের ম 9 বর্ষমা বিধুয়া ভয় সতী পর্থা নহটেকো ভয় মইলে পনি সতী জানু পর্থ্যো হলা জিউদে চিতামা জ্বলনু পর্থ্যো হলা কি ম জ্বলনি থিনা র সীতা যাই 9 বর্ষকো বালিকা যসলাই লগ্নি ভনেকো কুরা নাই থাহা হুঁদৈন যসলে লগ্নি মান্ছে ভনেকো হজুরবা
बा काका दाई भाई मामा भन्ने मात्र बुझेकी हुन्छे कि उसलाई चिताको आगोले जलाउँदैन। म जल्थे के गर्थे होला, अवश्य जल्थे, नत्र आगोको झिल्को यसो उछुटिएर आउँदा पनि किन त्यसरी पोल्छ पुतुक्कै पार्ने गरी। कहिले त लुगा नै पाल पारिदिन्छ, छालामा फोकै उठाइदिन्छ, जुन तीन दिन तीन रातसम्म दुख्छ। त्यसो भए कि 9 वर्ष कि बालिका पनि चरित्र हुनहीन हुन्छे, जसको चरित्र नै विकास भएको हुँदैन। समाजले त दया गरिन गरिन, अग्नि देवताले पनि दया गर्दा रहेनछन्। कमसेकम बाल विधुवालाई पनि अग्नि देवतालाई पनि पवित्रता र अपवित्रता छुट्याउन आउँदो रहेनछ क्यारे। आगोले पकाएर खान पनि दिन्छ र सतीलाई जलाउँछ भने लाग्यो अग्नि देवता भन्नु पनि मान्छेकै नियन्त्रणमा रहेछन्। नत्र आगोले पायो भने धर्म ग्रन्थकै किताब पनि किन जलाउँछ, नीति शास्त्र पनि। श्रोता, हामी कार्यक्रम कानुनी जिज्ञासामा अमर न्यौपानेको सेतो धरती उपन्यास वाचन गरिरहेका छौँ। अब भने एउटा छोटो मिठो सुगम सङ्गम प्रस्तुत गर्न चाहन्छौँ।